মিরি ভুলে নবলক্ষ বাদ্যতালে বাজে মা তোমর পাতলে, চাহালে সুন্দরী লক্ষ্মী গো হাসলে সুন্দর, বসিলে মহালক্ষ্মী গো তুই কেড়ে উভাগর। মার্গশির মাস গুরুবার দিন গুরু স্বামীঙ্ক দ্বারা নিমন্ত্রিত হয়ে এক বেদীরে দেবগুণিয়া লক্ষ্মীঙ্ক প্রাণ প্রতিষ্ঠা করে লক্ষ্মী পূজা করতে। এই কালে সম্পৃক্ত পরিবার মঙ্গল কামনা করে লক্ষ্মীঙ্ক জড়াণ করে সেমানে গাইথান্তি। আঞ্চলিক ভাষায় এই জড়াণ রি পদ এমিতি, ছিন ছিন মা গো অর্ঘ্য বন্দাপনা, ভণারে তুই খট মা গো নুয়া কি পুরুনা, গোটে বুনি দেলে মা গো কুটে তুই বরলিবু, তাস কলে তুষা নিকে গো ধরা দৌথবু, কানে দেবু মা সুনা মা গো তুই অটে দেবু বানা, ভণারে তুই খট মা গো নুয়া কি পুরুনা। আমি এতে দেখিবা যে কেমিতি আঞ্চলিক ভাষা এতে ভরপুর রয়েছে। এরপরে লক্ষ্মী পূজার পুরাণ গায়ন হয়ে থাকে, এতে গ্রামের নরনারী সমবেত হয়ে লক্ষ্মী গাথা শ্রবণ করতে। পূজা উদযাপন পরে ধানরে প্রস্তুত ও প্রতিষ্ঠিত লক্ষ্মী প্রতিমা ও অন্য পূজা সামগ্রী কু সম্পৃক্ত পরিবার তাঙ্ক পূজা কোঠরে স্থাপন করে থাকে। বহু স্থানরে ধানরে প্রস্তুত মহালক্ষ্মী ও অন্য সামগ্রী গৃহস্থ মানে দেবগুণিয়াঙ্ক ঠু সংগ্রহ করে নিজে নিজ পূজা গৃহরে মধ্যে স্থাপন করে থাকে। দেবগুণিয়াঙ্ক দ্বারা ব্যবহার করা যাওয়া ব্রহ্মবীণা ভারতীয় বাদ্য পরম্পরার এক প্রাচীন ও কৌলিক বাদ্য। ভারতীয় ভাট মানে প্রায় এভিয়া বাদ্যযন্ত্র ভিন্ন ভিন্ন রূপে ব্যবহার করে থাকে। এই ভাট মানে উভয় গায়ন ও বাদন করুথবা দৃষ্টি সেমানক কণ্ঠস্বর ও বাদনর স্বর মধ্যে সামঞ্জস্য রয়েছে। দেবগুণিয়া মানে ব্রহ্মবীণাকে বেনি ডুডুং বাজা প্রভৃতি ভিন্ন ভিন্ন নামে মধ্যে নামিত করে থাকে। এখন লক্ষ্মীঙ্ক প্রতীক ভাবে বিবেচনা করে এবং নিজ পূজাস্থলী রাখি পূজা করে থাকে। প্রায় 3.5 ফুট লম্ব বিশিষ্ট ব্রহ্মবীণা, গোটিয়ে বাউঁশ নলীর উপর ভাগে পিতলর কুম্ভ, সিংহাসন খুঁটি, মধ্যভাগর উপর পার্শ্বরে নবগ্রহর পরিকল্পনার ত্রিকোণাকৃতি মৌ ফেণার অঠারে প্রস্তুত 9টি ময়ন, ময়নর উপরে কৌড়ি ও পয়সা লগা যাই। এই ময়নর তলকু বাউঁশের এক লাউতুম্বা সংযোগ হয়ে থাকে। বাউঁশ নলীর নিম্ন পার্শ্বরে ঝিলি খুঁটি থাকে। উপর অংশর সিংহাসন খুঁটি নিম্ন অংশে থাকা এই ঝিলি খুঁটিকে প্লাস্টিক তারে ভিড়া যাই। পূর্বে সম্বর শিরাকু তার ভাবে ব্যবহার করা যাওয়া, এই তার উপরে অঙ্গুলি চালনা কলে বাউঁশ নলী ও লাউতুম্বা মাধ্যমে মধুর স্বর উৎপন্ন হয়ে থাকে। শুদ্ধপূত ভাবে নিষ্ঠার সহ এই বাদ্যযন্ত্র নির্মাণ করা যাই। পুরুষ ও স্ত্রী উভয়ে বাউঁশ পাতিয়া সূতা ও লম্ব ধরা ধানরে লক্ষ্মীমূর্তি খটুড়ি পদ্মফুল দ্বারবন্ধমালা মাণ কুলা হাতি ভি সামগ্রী প্রস্তুত করতে। এক সরু বাউঁশ পাতিয়া মঝিরে ধান রাখি তাকে সূতারে ছন্দি গোটিক পরে গোটিয়ে যত্ন সহকারে জোড়া যাই থাকে। এসব পাতিয়াকে নিয়ে লক্ষ্মী পূজা পাই উদ্দিষ্ট বিভিন্ন কলাকৃতি প্রস্তুত হুয়ে। অতীতরে গৃহিণী মানুষ সঞ্চা নেই প্রতিবদলরে উপহার স্বরূপ এইসব কলাকৃতি দিয়ে যাওয়া, কিন্তু সাম্প্রতিক কালরে এই নিয়ারা কলাকৃতি সেমানক জীবন এবং জীবিকার পন্থা হয়েছি। এসব সূক্ষ্ম কলাকৃতির প্রস্তুতি সময় সাপেক্ষ। মার্গশির মাস লক্ষ্মী পূজা অবসরের লোকে স্বেচ্ছার এথিপাই যাহা দিয়ে তাহা এমানে আনন্দরে গ্রহণ করে থাকে। কিন্তু বজারে বিভিন্ন কলাকৃতি 20 টাকা যায় গঢ়ন ও চাহিদা নিয়ে বিক্রি হয়ে থাকে। অধুনা দেবগুণিয়াঙ্ক দ্বারা প্রস্তুত কলাকৃতি পেডিক্রাফ্ট ভাবে হস্তশিল্পর মান্যতা পাইছি। উৎপাদিত সামগ্রী মানে বিভিন্ন মেলা মহোৎসব ও প্রদর্শনী মাধ্যমে বিক্রি হচ্ছে, কিন্তু শিল্প বিভাগ পক্ষর প্রদত্ত সহায়তা ও প্রোৎসাহন এই শিল্পী মানক আর্থিক বিকাশ পাই যথেষ্ট হো না, ফলরে এমানক স্থিতি স্বচ্ছ হয়ে পু না। এথিপাই সুব্যবস্থিত বজার ব্যবস্থার আবশ্যকতা রয়েছে। এমানে পরম্পরা প্রিয় ও সংস্কৃতি সর্বস্ব, লক্ষ্মীঙ্ক প্রচারক ভাবে পরিচয় রয়েছে। কিন্তু বিড়ম্বনার বিষয় যে লক্ষ্মীঙ্ক এই প্রিয় উপাসক দেবগুণিয়া মানে আজি অভাব অনাটনরে কালাতিপাত করুচন্তি।
সর্বভারতীয়

0: আকাশবাণী ভবানী পাটনা, বর্তমান শুনন্ত চাষার কথা।
1: চাষ কাম যার কেড়ে তিহার তার, মাতর্ক ই চাষ কামতি যেতকি বেলে রোগ পোকর কথা আইসি, আমর চাষি দদা আর নানিমনকর কাজে মুর দুখার কারণ হেসি। হেনতা তো ভিন ভিন জমিয়াতি ভিন ভিন রোগ পোক হেসি। আজের কার্যক্রম মাধ্যমে আমি জানমা কেনতা কিনা অদা আর হলদি থি আমি রোগ পোককে নিয়ন্ত্রণ করি পারমা। অদা আর হলদি থি ভিন ভিন প্রকার রোগ পোক হেসি, যেনতা কি কাণবিন্ধা পোক, কাতি পোক, লেমা ভ্রুং। আর অদা সড়ি যাইসি বইলে হেতার সড়া রোগ, আর হলদির পত্র পুড়ি যাইসি হেটা হেলা হলদির পত্র পোড়া রোগ, আর হলদির যেন কন্দা সড়ি যাইসি আর হেটা হেলা হলদির সড়া রোগ। কাণ বিধা পোক কাঁ করসি নরম ম্যাট থি কাঁ ভিতরে পশিগলে কাঁ হেসি, তার কাঁ দুর্বল হয়ে যাইসি আর কাঁ দুর্বল হয়েগলে কাঁ হেসি ধীরে ধীরে গছ মরি যাইসি। আর কাতি পোক অদা আর হলদি থি খণ খণ হি কিনা লাগসি, লাগি কিনা কাঁ করসি তার রসকে শোষি নেসি, তার ফলে কাঁ হেসি অদা আর হলদি খণ শুখি যাইসি আর হেনু আর গজা নেই বাহারে না। আর গোটে প্রকার রোগ পোক হোচে যেনটা কি পতরকে খাই দেসি, আর পতরনে পতর বাগির নেই দিসি কিনা কাঁ হেসি খালি জালি বাগির দিসি। ই অদার যেন সড়া রোগ হেসি হেটা কাঁ করসি অদাকে নরম কর দেসি, আর অদার রঙ নেই রহে না আর অদা পচি যেসি। আমি বজার থি ঘিনবা সময়াথি কম সময়াথি একা অদা পচি সড়ি যেসি, হেনু দুর্গন্ধ বাহারসি আর গছ তল আড়ু ঝাউলি কিনা মরি যেসি। হলদির সড়া রোগ হলে কাঁ হেসি হলদি খণ কড়া পড়ি যাইসি আর পচি যাইসি আর গছ ঝাউলি যাইসি। হলদির পত্র পোড়া রোগ হলে কেনতা দিসি তার পতর থি শুখি কিনা নড়া বাগির হি যাইসি, আর হেনে কিছি পতর বাগির জিনিস নেই দিসে খালি জালি বাগির দিসি আর পুড়লা পুড়লা বাগির হি যাইসি, যেনথি কাজে হলদি চাষ নে খুব ক্ষতি হেসি। হেতির লাগি চাষ জমিতি ভিন ভিন সময়াতি ভিন ভিন চাষ করবার কথা। তো পহেলা আসন জানমা ই অদা আর হলদি থি সড়া রোগ হেলা বলে আমি কাঁ কাঁটা করমা। অদার গোটে কিসম হোচে সুপ্রভা আর হলদির গোটে কিসম হোচে সুরমা। যদি সড়া রোগ হোচে বলে আমকে ই দুইটা কিসম চাষ করলু বলে ইনে কম পরিমাণ থি সড়া রোগ হেসি। আর বিহন লগাবার আগ্রু আমকে বিহনকে গোটে লিটর প্যান থি

0: 2 মিলিলিটর মালাথিয়ন 2 গ্রাম কার্বনডেজিম 30 মিনিট তক ভিড়াইকিনা তাকে বিহন্তি ঝিটবাকে পড়সি। আর গোটে হেক্টর জমিতে 250 কেজি তক লিমপিড়িয়াকে ব্যবহার করবাকে পড়সি। গোটে কথাকে আমাকে সবুবেলে ধ্যান রাখবাকে পড়বা যে জমিতে কেনটা কিনা আমি জল নিষ্কাশন করিপারমা। জমিতে সবুবেলে আমার প্যান রয়লা বেলে কাঁ হবা গছর কাঁ পচি যা, ঠিক হিপাশে আমাকে জলকে নিষ্কাশন করবাকে পড়বা। আর আমার জমিতে যদি রোগ পোক সমস্যা ভিন ভিন সময়ে দেখা দৌছে বলে গোটে হেক্টর পিছা 500 লিটর প্যাঁতি 1 কিলোগ্রাম ক্লোরোপাইফিরিস মিশাইকিনা শতকড়া 1 ভাগকে বোরক্সি মিশাইকিনা 15 দিন উতারু 2-3 থর আমকে তাকে ঝিটবাকে পড়বা। এন্তা কলে কাণ হবা না অদা আর হলদি থি আমকে রোগ পোক নিয়ন্ত্রণ করিপারমা। আমি তো চাষ করছু একা, মাত্র কিছুটা দিক প্রতি যদি আমি ধ্যান দমা বলে আমার চাষ আরো বনে কিনা হি পারবা। তো আজের কার্যক্রম মাধ্যমে আমি জানলু অদা আর হলদিতে যদি রোগ পোক হবে বলে আমি কাঁটা করমা। পহেলা হেলা জমির জল নিষ্কাশন ঠিক হিপাশে করমা, আর কোড়া খুসা করি কিনা ঠিক হিপাশে ওষ কষা কলু বলে যে লাভ পাইবার আছে তা নু বি বনে 2 পয়সা আমি লাভ পাই পারমা।
1: চাষের কথা শুনুলে।

পরবর্তী গীতটি নিচু, দিওয়ানা মস্তানা কথাচিত্রর আনন্দ বক্সিঙ্ গীত রচনার কণ্ঠদান করেছেন উদিত নারায়ণ, বিনোদ রাঠোড় এবং অলকা ইয়াগ্নিক, স্বর সংযোজনা লক্ষ্মীকান্ত প্যারিলাল, কথাচিত্র দিওয়ানা মস্তানা।

শ্রোতাবন্ধু এবে শুণন্তু আসন্তাকালি আমার প্রথম অধিবেশনরে প্রচার হওয়াকু থিবা কার্যক্রম সম্পর্করে ভক্তি সঙ্গীতর কার্যক্রম বন্দনা শুণিবে সকাল ছটা বাজি দশ মিনিটরে সকাল ছটা বাজি তিরিশ মিনিটরে চেতন চিন্তন অতিবড়ি জগন্নাথ দাস বিরচিত শ্রীমদ ভাগবত প্রচার করিবু সকাল ছটা বাজি পঁয়ত্রিশ মিনিটরে সকাল সাতটা বাজি পঁচিশ মিনিটরে গীত গীতাঞ্জলি কার্যক্রম চাষর কথা সকাল সাতটা বাজি চাশ মিনিটরে সকাল সাতটা বাজি পঁয়চাশ মিনিটরে পারম্পরিক সঙ্গীতর কার্যক্রম পুরাতনীরে শুণবে কতোটি ছন্দ সঙ্গীত লহরী কার্যক্রম রয়েছে সকাল আটটা বাজি তিরিশ মিনিটরে সকাল আটটা বাজি পঁয়চাশ মিনিটরে প্রচার করিবু কবি সম্রাট উপেন্দ্রভঞ্জ কৃত মহাকাব্য বৈদেশ বিলাসর সঙ্গীতাত্মক পরিবেশন হিন্দি কথাচিত্র গীত শুনিপারে সকাল নটার সকাল নটা বাজি তিরিশ মিনিটরে প্রচার করিবু কতোটি ওড়িয়া কথাচিত্রর গীত পূর্বাহ্ন দশটা বাজি দশ মিনিটরে রয়েছে বিশেষ কার্যক্রম খোলা ছরকা আসন্তাকালি আমার দ্বিতীয় অধিবেশনরে দিন বারোটার লোকগীত ক্রমে শুণবে শিল্পী লিতমোহন ভোই এবং সাথী পরিবেশিত ঘুমুরা গীত সুগম সঙ্গীত দিন বারোটা বাজি তিরিশ মিনিটরে শিল্পী মানে হলে অরবিন্দ দত্ত নাজিয়া ঐদ অর্জুনচরণ সামল ও সস্মিতা মহাপাত্র চাষর কথা দিন গোটায় বাজি দশ মিনিটরে দিন গোটায় বাজি কোড়ি মিনিটরে প্রচার করিব কার্যক্রম শক্তিরূপা হিন্দি কথাচিত্র গীত শুণবে দিন দুইটা বাজি পঁয়চাশ মিনিটরে আসন্তাকালি আমার তৃতীয় অধিবেশনরে অপরাহ্ন পাঁচটার শুণবে প্রায়োজিত কার্যক্রম উমঙ্গ যুববাণী অপরাহ্ন পাঁচটা বাজি তিরিশ মিনিট এথির রয়েছে খেল খেলাড়ি সমন্বিত কার্যক্রম উজ্জ্বল আম দেশ সন্ধ্যা ছটা বাজি তিরিশ মিনিটরে রাতে সাতটা বাজি পঁচিশ মিনিটরে জেলা হালচাল ক্রমে নবরঙ্গপুর জেলার হালচাল এ কার্যক্রম দিয়ে রিলে করে শুণবু আকাশবাণী কটক কেন্দ্রর রাতে সাতটা বাজি তিরিশ মিনিটরে সিধা প্রসারণের শুণবে চাষবাসে ফোন ইন কার্যক্রম আসন্তাকালি রাতে আটটার গীত গজল কার্যক্রম আঞ্চলিক গীতক্রমে রাতে আটটা বাজি পনেরো মিনিটরে শুণবে শিল্পী শোভাকর প্রধানক পরিবেশিত কলাহান্ডিয়া গীত স্পোর্টস ক্যান রাতে আটটা বাজি তিরিশ মিনিটরে

শ্রোতা বন্ধু শুণন্তু কার্যক্রম সম্পর্কিত এক সূচনা। আসন্তকালি বুধবার রাতে 7টা বাজি 30 মিনিটে চাষবাস কার্যক্রমের এক ফোন ইন প্রশ্নমঞ্চ কার্যক্রম প্রচার করা যাব। এতে বিষয় রয়েছে গাই ও মহিষী মানক উৎপাদন বৃদ্ধি পাই সন্তুলিত পোষণ ও সবুজ চারার ভূমিকা। বিশেষজ্ঞ ভাবরে স্টুডিওরে উপস্থিত রহবে প্রাণীধন উৎপাদন ও পরিচালনা ওইউএটি ভবানীপাটনার বৈজ্ঞানিক ডক্টর পরাশ আচার্য। শ্রোতা বন্ধুমানকু অনুরোধ এই কার্যক্রমকু ফোন করি নিজ নিজ প্রশ্নর সিধাসলখ উত্তর পাইপারিবে। ফোন নম্বর দুইটি হচ্ছে 06670295623 এবং 06670295628। সূচনাটি এতিকরে শেষ হলা।

ডাক্তার পরাশ আচার্য। শ্রোতা বন্ধুমানকু অনুরোধ, এই কার্যক্রমকু ফোন করে নিজ নিজ প্রশ্নর সিধা সড়ক উত্তর আপনমানে পাইপারিবে। আমার ফোন নম্বর দুইটি হচ্ছে 06670295623 এবং অন্য নম্বরটি হচ্ছে 06670295628। ফোন নম্বর দুইটি আউ থরে কই রাখুছি 06670295623 এবং 295628। সূচনাটি এতিকরে শেষ হেলা। আকাশবাণী ভবানীপাটনা শ্রোতা বন্ধু, বর্তমান প্রচার করুছু কতটি হিন্দি ভক্তিগীত। কার্যক্রমর শিল্পী হলে ডিভি পলুস্কর।

শ্রোতা বন্ধু, আপনার শুণুলে কতোটি হিন্দি ভক্তি গীত শিল্পী ডি ভি পলুস্কর কণ্ঠর। আকাশবাণী ভবানীপাটনা আমার পরবর্তী কার্যক্রম রিলে করে প্রচার করছু আকাশবাণী দিল্লি কেন্দ্রর কিছুক্ষণ মধ্যে।

শ্রোতাবন্ধু আপনার শুনছেন অনুরোধে হিন্দি কথাচিত্র গীত কার্যক্রম কার্যক্রম আম কেন্দ্র প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 248 মিটর তথা 1206 কিলোহার্টজ যোগে এফএম 100.3 মেগাহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপ মাধ্যমে কার্যক্রম শেষ গীতটি শুনবা অনুরোধ করছেন দেবেশ চাঁদ ও সোনালিকা চাঁদ নর্লা কলাহান্ডি জেলার কথাচিত্র জব জব ফুল খিলে কণ্ঠদান করছেন মোহাম্মদ রফি ও নন্দ গীত রচনা আনন্দ বক্সি এবং সঙ্গীত সংযোজনা কল্যাণজী আনন্দজী।